শীতলষষ্ঠী যাত্রা লাগি সম্বলপুর সহর গজগ যাচ্ছি লোকাচার্থী বিহাঘর উত্তর সম্বলপুর সহরে গলাকাল অধা রাতু দেবদেব মহাদেব আর দেবী পার্বতী পার্শ্ব দেবাদেবী সঙ্গে শীতলষষ্ঠী যাত্রা আর নগর পরিক্রমা বাহিছন সুন্দর শৈলী সজাই মেঢ় মানকে রূপা সুনার অলঙ্কার পিঁধিবার দেব দম্পতি দর্শন করবার লাগি সম্বলপুর সহরে বহুটি ভক্তর সমাগম হয়েছে সাত দিন ধরিকি চালিবার শীতলষষ্ঠী যাত্রার আজ হচ্ছে শেষ দিন আজ সকালে বাট রোহণী আর পারম্পরিক পূজা উত্তর আর কিছু সময় উতারু ফের নগর পরিক্রমা মূল হওয়া নন্দপড়ার বম্বরার বালুঙ্কেশ্বর বাবা ঝাড়ুয়াপড়ার লোকনাথ বাবা মুদিপড়ার জাগেশ্বর বাবা বড়বজারর শীতলেশ্বর বাবা ঠাকুরপড়ার গুপ্তেশ্বর বাবা বুঢ়ারজার পাহাড়েশ্বর বাবা বালিবন্ধার সোমনাথ মুন্সিপালটি ছকর গুপ্তেশ্বর মহাদেব বাবা ফাটকর মহাকালেশ্বর বাবা জগত জননী মাতা পার্বতীঙ্কর সঙ্গে সুসজ্জিত রথটি নগর পরিক্রমাটি বাহারিছন ই নগর পরিক্রমা যাত্রাকে পারম্পরিক দুলদুলি মেলোডি লোকনাচ গীত সহতে ভিন ভিন রাজ্যর সাংস্কৃতিক দল সহিতে দশ জন ওয়েদকা কলাকার সামিল হয়েছেন পাক টিকে বদলি থিবানু আজ লুকর গহলি বড়িছে উপরবেলা দেব দম্পতিঙ্কর মন্দির প্রবেশ হবার তক যাত্রা চালবা মহাআলতি উত্তর দেব দম্পতি মন্দির ভিতরে প্রবেশ করবে আকাশবাণী সম্বলপুর কেন্দ্র তরফু আজ সকালে শীতলষষ্ঠী যাত্রার প্রত্যক্ষদর্শী ধারা বিবরণী প্রচার করা যিবা এই ধারা বিবরণী সকাল সাড়ে নজে নু এক বাজিকি পচাশ মিনিট প্রচারণ করা যাবে ইতাকে আকাশবাণী বলাঙ্গীর ভবানীপাটনা আর রাউরকেলা কেন্দ্র একাসাঙ্গে রিলে করবে রাজস্ব আর বিপর্যয় পরিচালনা বিভাগ আর গৃহ আর নগর উন্নয়ন বিভাগ মিশিকি আপার্টমেন্ট পঞ্জীকরণ লাগি গোটে নয় মানক প্রণালী এসওপি জারি করেছেন আপার্টমেন্ট পঞ্জীকরণ প্রক্রিয়াকে অতকা ফটিক সরল আর সমন্বিত করবারকে নয় এসওপি অনুসারে তিনটা ভাগটি বিভক্ত করা যাইছে ফি বিভাগ লাগি দরকারি দলিল পত্র যাঞ্চ কাম আর পঞ্জীকরণের শর্তাবলী ফটিক করে নয় এসওপি ধারিজ করা যাইছে এসওপি থি ভুবনেশ্বর মহানগর নিগম অঞ্চল ভিন ভিন উন্নয়ন কর্তৃপক্ষ অঞ্চল আর রাজস্ব উপখণ্ড অঞ্চল লাগি অলগা অলগা ক্ষমতা থিবার কর্তৃপক্ষের ভূমিকা আর দায়িত্ব ভিল ফটিক করা যাইছে রাজ্যে 2026-27 শিক্ষাবছর লাগি উচ্চশিক্ষা বিভাগ তরফু ইন্টিগ্রেটেড টিচর এজুকেশন প্রোগ্রাম আইটিইপি পাঠ্যক্রমটি না লেখা লাগি বিজ্ঞপ্তি বাহারিছে আজ দুই বজানু স্যামস পোর্টাল থেকে আবেদন প্রক্রিয়া মূল হেকি আইবা মাসর পাঁচ তারিখ তক চালবা আইবা মাসর দশ তারিখ দিন পহেলা মেধা তালিকা বাহারবা এই পাঠ্যক্রমটি না লেখা ন্যাশনাল টেস্টিং এজেন্সি তরফু হয়েছিবার ন্যাশনাল কমন এন্ট্রান্স টেস্ট 2026 মার্ক আধারটি হবা রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে কালবৈশাখীর প্রভাব থেকে ভিন ভিন জেলানু বর্ষা হয়ে যাইছে এবার 24 ঘণ্টা ভিতরে চড়ক মারিকি বর্ষা হওয়া বলে পাখাপাখি সবু জেলাকে ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র তরফু সতর্ক সূচনা জারি করা যাইছে এছনির আঞ্চলিক খবর এন শেষ হল আরবেলর আঞ্চলিক খবর শুনিপারবে রাতে 7 বাজিকি 2 মিনিট থেকে জুহার

0: ପିଲାମାନେ ସ୍କୁଲ କଲେଜରେ ବାୟୋଲୋଜି ପାଠପଢ଼ାରେ ୱିକ୍ ଅଛନ୍ତି କି ବ୍ୟସ୍ତ ହୁଅନ୍ତୁନି। କ୍ଲାସ୍ 9 କ୍ଲାସ୍ 12 ପର୍ଯ୍ୟନ୍ତ ପିଲାଙ୍କୁ ପଠାନ୍ତୁ ABC ବାୟୋଲୋଜି ସେଣ୍ଟର। ଯୋଗାଯୋଗ C414 ମହାପାତ୍ର କମ୍ପ୍ଲେକ୍ସ କୋଏଲ ନଗର। ମୋବାଇଲ 7978347784।
1: শ্রোতাবন্ধু শুণুচার ওড়িয়া ভক্তিগীত আলবম কার্যক্রম আকাশবাণী রাউরকেলা কেন্দ্র। আজ এর শুণুচার দর্শন দিয় ঠাকুর আলবম্রু কিছু।

0: ଚାଷୀଙ୍କ ପାଇଁ ଅନନ୍ୟ ପଦକ୍ଷେପ ଓ ଯୋଜନା ଆପଣେଇଛନ୍ତି ଲୋକଙ୍କ ସରକାର। ଚାଷୀଙ୍କ ସମୃଦ୍ଧି ପାଇଁ ସମୃଦ୍ଧ କୃଷକ ଯୋଜନା ସିଏମ୍ କିଷାନ, କୃଷି ଉଦ୍ୟୋଗ ଓ କାମଧେନୁ ଯୋଜନା ଦେଇଛି ନୂତନ ଶକ୍ତି ଓ ନୂତନ ସୁଯୋଗ।
1: ସମୃଦ୍ଧ କୃଷକ ଯୋଜନାରେ ଚାଷୀ ଭାଇ ଭଉଣୀମାନଙ୍କୁ ବର୍ଦ୍ଧିତ ହାରରେ ଏମ୍ଏସ୍ପି, ସିଏମ୍ କିଷାନ ଯୋଜନାରେ ଆର୍ଥିକ ସହାୟତା, ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ କୃଷି ଉଦ୍ୟୋଗ ଯୋଜନାରେ ଆକର୍ଷଣୀୟ ସବ୍ସିଡି, ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଅନ୍ନପୂର୍ଣ୍ଣା ଯୋଜନା ଓ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ କାମଧେନୁ ଯୋଜନା ଭଳି ଉନ୍ନତିମୂଳକ ଯୋଜନା ସହିତ ମତ୍ସ୍ୟ ଉତ୍ପାଦନ ଓ ରପ୍ତାନୀରେ ଓଡ଼ିଶାର ଉଲ୍ଲେଖନୀୟ ଅଭିବୃଦ୍ଧି ହୋଇଛି।
0: ଏସବୁ ସହିତ ବୁଣାକାର ଓ କାରିଗରମାନଙ୍କୁ ସଶକ୍ତ କରୁଛି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ବରିଷ୍ଠ ବୁଣାକାର ଓ କାରିଗର ସହାୟତା ଯୋଜନା, ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ବୟନ ଶିଳ୍ପ ବିକାଶ ଯୋଜନା, ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ରେଶମ ବିକାଶ ଯୋଜନା ଭଳି ଲୋକ କଲ୍ୟାଣକାରୀ ଯୋଜନା ଦ୍ୱାରା ଲକ୍ଷ ଲକ୍ଷ ଚାଷୀ ପରିବାର ହେଉଛନ୍ତି ଉପକୃତ।
1: ବିକାଶର ଧାରା ଓଡ଼ିଶା ସାରା।
2: माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी 20 जून को हुगली, पश्चिम बंगाल से प्रधानमंत्री किसान सम्मान निधि की 23वीं किश्त जारी करेंगे। इसके तहत 9 करोड़ 44 लाख से अधिक किसानों के खातों में 18,880 करोड़ रुपए से अधिक की सम्मान राशि सीधे हस्तांतरित की जाएगी। पीएम किसान की इस किश्त के साथ ही किसानों को हस्तांतरित कुल राशि 4,46,000 करोड़ रुपए से अधिक हो जाएगी, जो करोड़ों किसान परिवारों को आर्थिक संबल प्रदान कर रही है।
3: শ্রোতা বন্ধু শুণুচ্ছন্তি ওড়িয়া ভক্তিগীতর আলবম গীত কার্যক্রম। আজিথেরে শুণুচ্ছন্তি দর্শন দিও ঠাকুর আলবমরু শুণুচ্ছন্তি কিছি ভক্তিগীত। পরবর্তী ভক্তিগীত শুণিবা কুমার বাপিঙ্গ কণ্ঠরু। গীত রচনা করিছন্তি বসন্তরাজ সামল, সঙ্গীত সংযোজনা করিছন্তি সচিন মহাপাত্র।

0: আমি 2024 শীতল ষষ্ঠী যাত্রা শোভাযাত্রার দ্বিতীয় পর্যায়ে বর্তমান সুদ্ধা আরম্ভ হয়ে না, আউ কিছু সময় পরে শোভাযাত্রা আরম্ভ হব। তা পূর্বরু শিব পার্বতীঙ্কর বিবাহ প্রসঙ্গকে নেই শীতল ষষ্ঠী যাত্রার পরিকল্পনা কিপরি করা যাইছি তার কেবল সম্যক সূচনা দেবি। প্রথমে দক্ষ রাজাঙ্কর জ্যেষ্ঠ কন্যা সতীঙ্কু বিবাহ করেছিলে দেবদেব মহাদেব। দক্ষ থরে গোটিয়ে বড় যজ্ঞ কলে, সেই যজ্ঞরে দেবতা ঋষি রাজা মহারাজা এ সমস্তকে নিমন্ত্রণ কলে, কিন্তু বড় জ্বাই ও বড় ঝিও সতীঙ্কু যজ্ঞকে আসবাপাই নিমন্ত্রণ দেলে নাহি। নিজ ভৌনী মানে বিমানরে বসি যেতেবেলে যজ্ঞ দেখিবাকু পিতাঙ্ক ঘরকু গলে সতী আউ থয় ধরি রহি পারিলে নাহি। যজ্ঞকু যিবা পাই নিজ স্বামী শিবঙ্কু অনুরোধ কলে, শিব বারণ করিবা সত্ত্বে সতী মানিলে নাহি যজ্ঞ দেখিবা পাই গলে। সেঠারে দক্ষতাঙ্কু ঘোর অপমান কলে ও তঙ্ক স্বামীঙ্কু নানা কটু বাক্য কহিবাকু লাগিলে। এহা শুনি সতী সহ্য করি পারিলে নাহি, যজ্ঞ কুণ্ডরে ঝাস দেলে। শিব সতী বিরহরে ক্রোধান্বিত হয়ে দক্ষ যজ্ঞ ধ্বংস কলে ও হিমবন্ত শিখরের বসি যোগ সাধন কলে। পরজন্মরে সতী পর্বতরাজঙ্ক পত্নী মেনাগর্ভরে 10 বর্ষ রহি পুণি জন্ম হলে, তাঙ্ক নাম পার্বতী হেলা। সে ক্রমে বড় হয়ে যৌবনরে পদার্পণ কলে ও শিবঙ্ক পতিরূপে পাইবা পাই আরাধনা কলে, কিন্তু শিব ও বিবাহ হওয়াকে ইচ্ছা কলে নাহি। ফলরে পার্বতী ঘোর তপস্যা কলে। এই সময়ে তারকাসুর নামক গোটিয়ে দৈত্য ব্রহ্মাঙ্ক ঠারু বর পাই স্বর্গপুর ছারখার করে দেলা। তার মৃত্যু হব কেবল শিবঙ্ক ঔরসজাত পুত্র দ্বারা। তেণু দেবতা মানে শিবঙ্কর তপভঙ্গ করে শিব পার্বতীঙ্কর মিলন করাইবা পাই চেষ্টা কলে ও তপভঙ্গ পাই কামদেবঙ্কু নিয়োগ কলে। শিব তৃতীয় নয়নর ক্রোধাগ্নিরে কামদেবঙ্কু ভস্ম করিদেলে। এহা দেখি পার্বতী হতাশ হয়ে পড়লে। এহার এক সুন্দর বর্ণনা রয়েছে কালিদাসঙ্ক কুমার সম্ভবর পঞ্চম সর্গরে। তথা সমক্ষম দহতা মনোভবম পিনাকিনা ভগ্ন মনোরথা সতী নিনিন্দ্য রূপম হৃদয়েন পার্বতী প্রিয়েষু সৌভাগ্য ফলাই চারুতা। শিবঙ্কু পাইবা পাই পার্বতী কঠোর তপস্যা আরম্ভ করিদেলে। পার্বতীঙ্ক তপস্যারে শিব সন্তুষ্ট হলে ও শিবঙ্ক সম্মতিরে শিব পার্বতীঙ্কর বিবাহ স্থির হেলা। শুভলগ্নরে জ্যেষ্ঠ শুক্লপক্ষ পঞ্চমী গুরুবার পার্বতীঙ্কর বিবাহ হেলা ভগবান শিবঙ্ক সঙ্গরে হিমবন্তঙ্ক গৃহরে। এই বিষয়বস্তুকে নিয়ে জ্যেষ্ঠ মাসরে শীতলষষ্ঠী যাত্রা হুয়ে। সম্বলপুর শীতলষষ্ঠী যাত্রা সারা ওড়িশায় প্রসিদ্ধ অটে। এই যাত্রা শহ শহ বর্ষর সম্বলপুরের পালিত হয়ে আসুছি। সম্বলপুরের খরা মাসরে গ্রীষ্মর প্রচণ্ডতা অসহ্য অটে। সেই গ্রীষ্মর প্রচণ্ডতা রুত্রাহিবা উদ্দেশ্যরে রুদ্ররূপী শিবঙ্কু প্রসন্ন করা বোধহয়ে শীতলষষ্ঠী যাত্রার উৎপত্তি হয়েছে। এই পৌরাণিক বিষয়বস্তুকে নিয়ে সম্বলপুরের শীতলষষ্ঠী যাত্রার আরম্ভ হয়েছিল দীর্ঘ 400 বর্ষ পূর্বরু। এবং বর্তমান সুদ্ধা এ 400 বর্ষ ভিতরে অনেক পরিবর্তন হয়ে যাইছে শীতলষষ্ঠী যাত্রার। এবং বর্তমান সুদ্ধা শোভাযাত্রা আরম্ভ হয়ে না, আউ অল্পক্ষণ পরে শোভাযাত্রা আরম্ভ হব। কিছু সময় বিরাম দিয়া যাইছে কলাকার মানুষ এবং বর্তমান যাত্রা বর্তমান সুদ্ধা আরম্ভ হয়ে না এবং জনগহলি মধ্যে হয়ে না। সেই যুগল মূর্তি দর্শন করা শিব পার্বতীঙ্কর সে অপূর্ব দৃশ্যক দর্শন করা এবং পুণ্যলাভ করা শ্রদ্ধালু ভক্ত মানুষ ধীরে ধীরে জনসমাগম এ রাজরাস্তায় বর্তমান পরবর্তী ধারা বিবরণী প্রদান করা মোর সাথী উদ্ঘোষক মনোজ কুমার পণ্ডঙ্কু মাইক প্রদান করুছি।
1: ধন্যবাদ ডক্টর শ্যাম সুন্দর ধর স্যার। ওম নমঃ শিবায় চ নমঃ শিবায় নমঃ শিবাভ্যাম নবযৌবনাভ্যাম পরস্পরালিঙ্গিত বিগ্রহাভ্যাম নগেন্দ্র কন্যা বৃষকেতনাভ্যাম নমো নমঃ শঙ্কর পার্বতীভ্যাম নমঃ।

0: যে আমি সমস্ত জনে জনে হলু ব্রহ্ম এবং ব্রহ্মর অংশ তেণু শঙ্করাচার্যঙ্কর সে উদ্ঘোষণা যে শিবহম শিব মুহি শিব মুহি শিব মানে মানুষ চাহুচি ভগবানঙ্ক সহিত আত্মস্থ হওয়াপাই এবং ভগবানঙ্ক পাই নিজকু মিশাই দেওয়াপাই তেণু এই যে অলৌকিক পরম্পরা এইটা হল শীতল ষষ্ঠী এগুলো সাংস্কৃতিক পর্ব নুহ কেবল গোটে আধ্যাত্মিক যাত্রা নুহ কেবল গোটে ধার্মিক পরম্পরার গোটে পরম্পরার গোটে পর্ব নুহ বরং গোটে উচ্চতর চেতনাকু মানুষ সমাজকু নিয়ে যাওয়াপাই যে অভিপ্সা তার গোটে সাংস্কৃতিক রূপ তেণু আজ যেত মানুষ সমাজ খোঁজুচি যে সমগ্র পৃথিবীরে কেমিতি শান্তি বিরাজমান করু সমগ্র পরিবেশে কেমিতি শীতলতা আসু এবং এই কথাকে নিয়ে শীতল ষষ্ঠীর পরিকল্পনা এবং যে ঐতিহাসিক শীতল ষষ্ঠী সম্বলপুর সহর হয়েছিলা আজ বিশ্বরে প্রসিদ্ধ হয়েছে তার যে উচ্চতর চেতনা পাই আজ আমি সমস্ত দেখিপারুছু আমার সামনে এবে যাত্রার অয়মারম্ভ হয়েছি এবং মানুষ সমাজ এবং সমগ্র সম্বলপুর সহর চলচঞ্চল হয়ে উঠুছি যে যুগলমূর্তিঙ্কর দর্শন করিবা পাই এবং যুগলমূর্তি হলে যে ভগবান শিব এবং মাতা পার্বতীঙ্কর যে অলৌকিক মিলন হয়েছি বিবাহ হয়েছি এবং তার লোকনীতিরে সম্পন্ন হয়েছি যে লোকনীতি আধ্যাত্মিকতা এবং সবুথর গুরুত্বপূর্ণ বিষয় হল লোক সংস্কৃতির যে মহাসমন্বয় সম্বলপুর শীতল ষষ্ঠী দেখা মিলে এ সমগ্র পৃথিবীরে অনন্য এবং আজ সমগ্র পৃথিবীরে যেত সংস্কৃতি নিয়ে আলোচনা হচ্ছে সংস্কৃতি নিয়ে আমার পরিচয় সংস্কৃতি নিয়ে আমার অস্মিতা সৃষ্টি হয়েছে এই শীতল ষষ্ঠী সবুথে অগ্রগণ্য এইটা হচ্ছে ভারতীয় সমাজর গোটে বিভব এবং যার গোটে অমূর্ত সাংস্কৃতিক বিভব এবং যে অমূর্ত সাংস্কৃতিক বিভব আজ আরম্ভ হয়েছিল এবং আজ তার 400 বর্ষ পূর্বর আরম্ভ হয়েছিল সম্বলপুর সহরে যে তার উদ্দেশ্য লা লোকঙ্কর কল্যাণ পাই বিভুঙ্ক আরাধনা এবং আজ সেই বিভু যে স্বরূপ নিয়েছেন শিবঙ্ক হিসাবে এবং মাতা পার্বতীঙ্ক হিসাবে সে যুগল হয়েকি আজ সমগ্র সহরের পরিভ্রমণ করবে এবং শিব হয়ে যাবে লোকনাথ এবং লোক মানে অপেক্ষা করছেন তাঁকর নাথ শ্রী মহাদেব যে হচ্ছেন সে লোকনাথ এবং সমস্ত সে কল্যাণকারী আশীর্বাদ প্রদান করবে তেণু আমার সংস্কৃতিরে সেইটা রয়েছে যে এইটা হল গোটে গণপর্ব এবং লোকঙ্কর পর্ব এবং সে হবে লোকনাথ এবং লোকঙ্কর কল্যাণ পাই সে আজ রাজরাস্তায় আসবে এবং সমস্ত কল্যাণ প্রদান করবে তেণু আজ যেত আমি সংস্কৃতির সহর সম্বলপুরের শীতল ষষ্ঠীর আলোচনা করুছু আমি ভারতীয় তত্ত্ব পরম্পরা কিংবা ভারতীয় জ্ঞান পরম্পরা কিংবা ভারতীয় আধ্যাত্মিক ইতিহাসর মধ্য সে পৃষ্ঠাকে উন্মোচন করুছু যেতবে কুহযায় যে আমার ভারতীয় সংস্কৃতির সদাবলে কুহযাইছে যে মানুষর সৃষ্টি সে ব্রহ্মর সৃষ্টি এবং ব্রহ্মরে সে মধ্য লীন হব কিন্তু সে ব্রহ্মকে বেড়ে বেড়ে আমি মূর্তি আকারে দেখু এবং বেড়ে বেড়ে তাকে আমি নির্গুণ ভাবে মধ্যে দেখু এবং তাঁকর নিরাকার ভাব মধ্য আমি দেখু এবং পরবর্তী সময়ের প্রত্যক্ষ ভবিষ্যৎ ধারাবিবরণী পাই আমি গোলবজারস্থিত বুথকু নিয়ে যাচ্ছু এই বিজ্ঞান বিজ্ঞাপন পরে আপনার প্রত্যক্ষদর্শী ধারাবিবরণী শুনেপারে
1: মহানদী কোলফিল্ডস লিমিটেড
2: সামাজিক উত্তরদায়িত্ব প্রতি সদা সর্বদা সচেতন মহানদী কোলফিল্ডস লিমিটেড ভারতর প্রমুখ কয়লা খনন কোম্পানি এবং সমাজের দুর্বল শ্রেণীর লোকঙ্ক উন্নতি নিমন্তে অহরহ কার্যরত শিক্ষা স্বাস্থ্য তথা ক্রীড়ার বিকাশ সহিত পরিবেশ প্রতি মধ্য সদা সর্বদা জাগ্রত মহানদী কোলফিল্ডস লিমিটেড
1: দেশের সামগ্রিক বিকাশে নিজের মহত্বপূর্ণ ভূমিকা নিভাইবার প্রতিশ্রুতিবদ্ধ মহানদী কোলফিল্ডস লিমিটেড
2: পরিবেশ প্রদূষণকে রোকিবা দিগরে মহানদী কোলফিল্ডস লিমিটেড সদা সর্বদা কার্যরত
1: কয়লা উৎপাদনের প্রত্যেক পর্যায়ে পারিপার্শ্বিক পরিবেশের যেপরি ক্ষতি নহেব তথা পরিবেশ প্রদূষিত নহেব মহানদী কোলফিল্ডস লিমিটেড সেথিপাই সর্বদা চেষ্টিত
2: আমার পরবর্তী পিঢ়ি পাই এক সুস্থ পরিবেশ সম্পন্ন পৃথিবী ছাড়ি যা MCL র লক্ষ্য আউ এ দিগরে মহানদী কোলফিল্ডস লিমিটেডর সমস্ত কর্মচারী সতত চেষ্টিত
1: পরিবেশর প্রকৃত বন্ধু মহানদী কোলফিল্ডস লিমিটেড
3: কুয়া যায় সম্বলপুর শীতল ষষ্ঠী পরম্পরা র ইতিহাস প্রায় 400-450 বর্ষ পুরাণর বালিবন্ধা

0: রাস্তার সম্প্রদা বাজা বাজে সেই রাস্তায় তেলেঙ্গানার কলাকারটি মধ্যে তার নৃত্য প্রদর্শন করে। সেই রাস্তারে কটি দোলাই বক্ষ হলাই মুন্ডর বালকু ঝুলাই তাল দেই মুদ্রা সহ নৃত্য করুথবা নৃত্যাঙ্গনাটিয়ে লোকমানঙ্কু এভাবে ভাবরে মতুয়ালা করে দিয়ে যে বাপাটিয়ে তার কান্ধরে ছোট ছুয়াকু ধরে ছুয়াকু মধ্যে সেইভাবে ভাবরে নচায়। এই যে সমস্ত নৃত্যময় করে দেবার পরিবেশ মনে পকাই দেউছি শিব স্বয়ং নৃত্যর দেবতা শ্রেষ্ঠ নট নটরাজ। তাঙ্ক বিবাহ যাত্রারে নৃত্য দল সমবেত নহবে বা কিপরি কুহাযায়ে তাণ্ডব নৃত্যরু জগতর সৃষ্টি সে সমগ্র সৃষ্টি ধারণ করতে তাণ্ডব নৃত্য মধ্যে তাঙ্ক নটরাজ প্রতিমা কহে উপর ডাহাণ হস্তরে ধরতে ডম্বরু যাহার শব্দরু সৃষ্টির প্রারম্ভ। যে এইভাবে ভাবরে পৃথিবীকে নৃত্যময় করে পারন্তি, যে এইভাবে ভাবরে পৃথিবীকে লাস্যময় করে পারন্তি, যে এইভাবে ভাবরে পৃথিবীকে আনন্দময় করে পারন্তি, সেই দেবদেব মহাদেবঙ্ক শ্রী শ্রী লোকনাথ বাবাঙ্ক মন্দির লেউটাণী যাত্রারে রথ উপরে নৃত্য করুথবা নর্তকীটিয়ে পথরে নৃত্য করুথবা লোক কলাকারটিয়ে এমানঙ্ক নৃত্য মাধ্যমরে লোকমানঙ্কু যে নৃত্যানন্দ পরিবেশন করা নজীব তাহা আমি কহিবা কিপরি, এইটা হি আমি দেখুছু। এ নৃত্যকু দেখিবা পাই স্বয়ং পবন দেবতা এবং মেঘ দেবতা সেমানে বি আকাশরে পৌঁছি গলেনি। আজ সকালু কার্যক্রম আরম্ভ কলা বেলকু আমি ডরুছিলু কেবল সূর্য দেবতা ষষ্ঠী যাত্রা দেখিবে কি, কিন্তু এবার মেঘ দেবতা মধ্য আম সহিত সামিল হয়ে গেলেনি। এ ষষ্ঠী যাত্রারে কলাকার মানুষ দেখিবা পাই সে বি আসিকি মুহ দেখাইলেনি, মেঘ যেপর মুহ দেখাইলেনি পবন দেবতা মধ্যে সাথী দেলেনি, সে বি কহিলে মু বি সম্বলপুর আসিবি ষষ্ঠী যাত্রা দেখিবি। সূর্য দেবতা মেঘ দেবতা পবন দেবতা সবু দেবতা মানে বর্তমান সম্বলপুরে আসি ষষ্ঠী যাত্রা দেখিলা বেলে আমাকে লাগুছি এ মাটি এবে আনন্দময় প্রবাহরে পরিবাহিত হেউছি। যে যাত্রা সংস্কৃতির কথা কহে, যে যাত্রা পরম্পরার কথা কহে, যে যাত্রা ইতিহাসের কথা কহে, যে যাত্রা অস্মিতার কথা কহে, সেই যাত্রা যে এইভাবে মধুময় ন হব আনন্দময় ন হব প্রাণময় ন হব প্রাচুর্যময় ন হব আমি কহিবা কিপরি। এইভাবে যাত্রার কথা আমি আপন মানুষ আউ এক বুধরু পীর বাবা ছক বুধরু যেউঠি বরাড় বালুঙ্কেশ্বর মহাদেব মাতা পার্বতীঙ্ক সহ মন্দির লেউটাণী করছেন সেই কথা কহিবা পাই আমি বর্তমান আপন মানুষ নেই যাচ্ছু পীর বাবা ছক বুথ নম্বর ওয়ান কু পরবর্তী ধারা বিবরণী শুনিপারিবে এই বিজ্ঞাপন বিরতি পরে।
1: মহানদী কোলফিল্ডস লিমিটেড,
2: মহানদী কোলফিল্ডস লিমিটেড সামাজিক উত্তরদায়িত্ব প্রতি সদা সর্বদা সচেতন। মহানদী কোলফিল্ডস লিমিটেড ভারতের প্রমুখ কয়লা খনন কোম্পানী এবং সমাজের দুর্বল শ্রেণীর লোকঙ্ক উন্নতি নিমন্তে অহরহ কার্যরত। শিক্ষা স্বাস্থ্য তথা ক্রীড়ার বিকাশ সহিত পরিবেশ প্রতি মধ্য সদা সর্বদা জাগ্রত মহানদী কোলফিল্ডস লিমিটেড
1: দেশের সামগ্রিক বিকাশে নিজের মহত্বপূর্ণ ভূমিকা নিভাইবারে প্রতিশ্রুতিবদ্ধ মহানদী কোলফিল্ডস লিমিটেড।
2: পরিবেশ প্রদূষণকু রোকিবা দিগরে মহানদী কোলফিল্ডস লিমিটেড সদা সর্বদা কার্যরত।
1: কয়লা উৎপাদনর প্রত্যেক পর্যায়ে পারিপার্শ্বিক পরিবেশর যেপরি ক্ষতি নহেব তথা পরিবেশ প্রদূষিত নহেব মহানদী কোলফিল্ডস লিমিটেড সেথিপাই সর্বদা চেষ্টিত।
2: আমার পরবর্তী পিঢ়ি পাই এক সুস্থ পরিবেশ সম্পন্ন পৃথিবী ছাড়ি যা এমসিএল র লক্ষ্য, আউ এ দিগরে মহানদী কোলফিল্ডস লিমিটেড র সমস্ত কর্মচারী সতত চেষ্টিত।
1: পরিবেশর প্রকৃত বন্ধু মহানদী কোলফিল্ডস লিমিটেড। জ্যৈষ্ঠ মাসর শুক্লপক্ষ ষষ্ঠী তিথিরু পৃথিবী ক্রমক্রমে উত্তরোত্তর শীতলতা প্রাপ্ত হুয়ে বলে ভারতীয় জ্যোতিতত্ত্ববিদ মানে মত দিয়ে, কারণ সূর্যঙ্কর গতিক্রমরে দুইটি গতি স্থির করা যাইছি। মহাবিষুব সংক্রান্তি ছাড়ু সূর্য দক্ষিণরু উত্তরায়ণকু অগ্রসর হেউথবা বেলে জল বিষুব সংক্রান্তি ছাড়ু সে উত্তরু দক্ষিণায়ণকু গতি করন্তি। সূর্যঙ্কর গতিক্রমরে আকাশরে মেঘ সৃষ্টি হুয়ে, সূর্য রশ্মি দ্বারা শোষিত হয়ে আকাশরে ভাসুথবা জলকণা বা মেঘ শীতলতার স্পর্শ পাই ঘনীভূত হুয়ে, ঘনীভূত জলকণার সমন্বয়ে বর্ষা হুয়ে। এই বর্ষা রূপক রেতকু ধারণ করে মাতা গর্ভধারণ করে ও সৃষ্টিকারিণী হুয়ে।

0: ମାନଙ୍କର ଆଖି ଖୁସି ହେଇଯାଉଛି। ଭକ୍ତମାନେ ଆଗ୍ରହର ସହିତ ଅପେକ୍ଷା କରିଥିଲେ ଏହି ଦୃଶ୍ୟ ଦେଖିବା ପାଇଁ। ସମସ୍ତଙ୍କ ଭିତରେ ନାହିଁ ନଥିବା ଉତ୍ସାହ, ନାହିଁ ନଥିବା ଆନନ୍ଦ, ପ୍ରକୃତରେ ସମସ୍ତ ଭକ୍ତ ସମୁଦାୟଙ୍କ ଭିତରେ ଯେଉଁ ପୁଲକ ରହିଛି ବେଶ ଭାରି ହେଇ ପଡ଼ୁଛି କି ଠେଲାପେଲା ଲାଗିଛି ଭକ୍ତମାନଙ୍କର ଏତେ ଗହଳି। ତେଣୁ ଏହି ପରମ ମୁହୂର୍ତ୍ତକୁ ସମସ୍ତେ ଯେମିତି ଅପେକ୍ଷା କରିଥିଲେ, ଗୋଟାଏ ପଟେ ରଥରେ ନୃତ୍ୟାଙ୍ଗନାମାନଙ୍କର ଆକର୍ଷଣୀୟ ନୃତ୍ୟ ପ୍ରଦର୍ଶନ, ଆଉ ଗୋଟେ ଦିଗରେ ଅପର ପାର୍ଶ୍ୱରେ ନୃତ୍ୟାଙ୍ଗନାମାନଙ୍କ ରଥ ଉପରେ ନୃତ୍ୟ ପ୍ରଦର୍ଶନ, ମଝିରେ ମୋବାଇଲ ମାଧ୍ୟମରେ ବିଶ୍ୱବାସୀଙ୍କୁ ବାର୍ତ୍ତା ଦିଆହେଉଛି ଯେ ମଶାଲଠାରୁ ଆରମ୍ଭ ହୋଇଥିବା ସମ୍ବଲପୁର ଶୀତଳ ଷଷ୍ଠୀ ଯାତ୍ରା ଆଜି ଡିଜିଟାଲ ଯୁଗରେ କେମିତି ସମଗ୍ର ବିଶ୍ୱକୁ ସମ୍ପ୍ରସାରିତ ହୋଇଛି ତାର ବାର୍ତ୍ତା ଦେଉଛି। ଏବଂ ଭକ୍ତମାନଙ୍କର ଗହଳି, ଏ ଯାତ୍ରା ପ୍ରତି ଲୋକଙ୍କର ଯେଉଁ ଶ୍ରଦ୍ଧା ଭଗବାନଙ୍କ ପ୍ରତି, ମା ପାର୍ବତୀଙ୍କ ପ୍ରତି ତାଙ୍କର ଯେଉଁ ଭକ୍ତି ଏବଂ ଶ୍ରଦ୍ଧା, ତାହା ବେଶ ବାରି ହିଁ ପଡ଼ୁଛି। ଚଳିତ ବର୍ଷ ସମ୍ବଲପୁରର ଯେଉଁ ଶୀତଳ ଷଷ୍ଠୀ ଯାତ୍ରା ପାଇଁ ଆମେ ଦେଖୁ ଯେ ନନ୍ଦପଡ଼ା, ଝାଡ଼ୁଆପଡ଼ା ଏବଂ ମୁଦିପଡ଼ା ସମେତ ସହରର ପ୍ରାୟ 22 ମନ୍ଦିରରେ ଶୀତଳ ଷଷ୍ଠୀ ଯାତ୍ରା ସମ୍ପନ୍ନ ହୋଇଛି। ଗତକାଲି ଶୁକ୍ଳପକ୍ଷ ଷଷ୍ଠୀ ତିଥିରେ, ଜ୍ୟେଷ୍ଠ ଶୁକ୍ଳପକ୍ଷ ଷଷ୍ଠୀ ତିଥିର ବ୍ରାହ୍ମ ମୁହୂର୍ତ୍ତରେ ଦେବ ଦମ୍ପତିଙ୍କର ଯେଉଁ ସୁନ୍ଦର ବିବାହ ସମ୍ପନ୍ନ ହୋଇଛି, ଭବ୍ୟ ବିବାହ ସମ୍ପନ୍ନ ହୋଇଛି ଏବଂ ଗତକାଲି ରାତିର ଯେଉଁ ଶୋଭାଯାତ୍ରା ଆରମ୍ଭ ହୋଇଛି, ନଗର ଶୋଭାଯାତ୍ରା, ନଗର ପରିକ୍ରମା ଯାତ୍ରା ଆରମ୍ଭ ହୋଇଥିଲା, ସକାଳ 5 ବେଳେ ସମ୍ପନ୍ନ ହୋଇଥିଲା ଏବଂ କଳାକାରମାନେ ବିଶ୍ରାମ ନେଇଥିଲେ। ପୁଣି ଯେତେବେଳେ କଳାକାରମାନେ ରଥ ଉପରେ ଆସିକରି ତାଙ୍କ ନୃତ୍ୟ ପ୍ରଦର୍ଶନ କଲେଣି ଏବଂ ଅନ୍ୟ କଳାକାରମାନେ ପାଦରେ ଚାଲି ଚାଲି ତଳେ ସେମାନେ ସୁନ୍ଦର ନୃତ୍ୟ ପ୍ରଦର୍ଶନ କରୁଛନ୍ତି, ଭକ୍ତମାନଙ୍କୁ ଆକୃଷ୍ଟ କରୁଛନ୍ତି। ଏହି ନୃତ୍ୟ ପ୍ରଦର୍ଶନ ସେମାନେ ଭକ୍ତମାନେ ଦେଖିବା ପାଇଁ ଅପେକ୍ଷା କରିଥିଲେ। ତେଣୁ ଏହି ଯେଉଁ ପ୍ରାୟ 10,000 କଳାକାରଙ୍କ ସମାବେଶ ସାଙ୍ଗକୁ ପ୍ରାୟ 4 କୋଟି ଟଙ୍କା ଖର୍ଚ୍ଚ ହେବାର ଅଟକଳ କରାଯାଇଥିଲା ବିଭିନ୍ନ ଯାତ୍ରା କମିଟି ତରଫରୁ। ପ୍ରାୟ 400 ବର୍ଷ ପୁରାତନ ସମ୍ବଲପୁରର ବିଶ୍ୱ ପ୍ରସିଦ୍ଧ ଶୀତଳ ଷଷ୍ଠୀ ଯାତ୍ରାର ନନ୍ଦପଡ଼ା, ଝାଡ଼ୁଆପଡ଼ା, ମୁଦିପଡ଼ା ଶୀତଳ ଷଷ୍ଠୀ ଯାତ୍ରା କମିଟିକୁ ନେଇ ଗଠିତ ହୋଇଥିଲା ମିଳିତ କ୍ରିୟାନୁଷ୍ଠାନ କମିଟି। ଏହି କମିଟିର ସଭାପତି ରହିଛନ୍ତି ସମୀର ରଞ୍ଜନ ବାବୁ ଏବଂ କାର୍ଯ୍ୟକାରୀ ସଭାପତି ରହିଛନ୍ତି ଅମୂଲ୍ୟ କୁମାର ମିଶ୍ର। ଆମେ ଦେଖୁ ଯେ ବମ୍ବରାଡ଼ ବାଲୁଙ୍କେଶ୍ୱର ବାବା ନନ୍ଦପଡ଼ା, ବରପିତାର ଯିଏ ଦାୟିତ୍ୱ ନିର୍ବାହ କରିଛନ୍ତି ଶ୍ରୀଯୁକ୍ତ ରାମଶରଣ ମିଶ୍ର, କନ୍ୟା ପିତାମାତାର ଦାୟିତ୍ୱ ଏହି ବର୍ଷ ନିର୍ବାହ କରିଛନ୍ତି ଅବସରପ୍ରାପ୍ତ ପ୍ରଶାସନିକ ଅଧିକାରୀ ପ୍ରଦୀପ କୁମାର ମିଶ୍ର ଏବଂ ତାଙ୍କର ସହଧର୍ମିଣୀ ବୀଣାପାଣି ମିଶ୍ର। ବିବାହ ପୂଜକ ଯିଏ ପୁରୋହିତ ରହିଛନ୍ତି ପଣ୍ଡିତ ଶଶାଙ୍କ ଶେଖର ମିଶ୍ର, ବିବାହ କାର୍ଯ୍ୟ ସମ୍ପନ୍ନ ହୋଇଛି ତାଙ୍କ ଦ୍ୱାରା। ଯାତ୍ରା କମିଟି ସଭାପତି ରହିଛନ୍ତି ଫଣିଭୂଷଣ ମିଶ୍ର ଏବଂ ସମ୍ପାଦକ ପ୍ରଭୁଦତ୍ତ ପଣ୍ଡା। ପରବର୍ତ୍ତୀ ଯଦି ଆମେ ଦେଖିବା ଯେ ଲୋକନାଥ ବାବା ଝାଡ଼ୁଆପଡ଼ାର ଯେଉଁ ଲୋକନାଥ ବାବାଙ୍କର ଯେଉଁ ବିବାହ କାର୍ଯ୍ୟ ସମ୍ପନ୍ନ ହୋଇଛି, ବରପିତା ଭାବରେ କାର୍ଯ୍ୟ ସମ୍ପାଦନ କରିଛନ୍ତି ଅମରନାଥ ସୁବକାର ଏବଂ କନ୍ୟା ପିତାମାତା ହେଇଛନ୍ତି ଜୟ ବିଜୟ ବେଦି ଏବଂ ପୁନମ ବେଦି। ବିବାହ ପୁରୋହିତ ହେଇଛନ୍ତି ମହେନ୍ଦ୍ର ପୂଜାରୀ, ମନ୍ଦିର ପୂଜକ ରାମନାଥ ମହାପାତ୍ର। ଯାତ୍ରା କମିଟି ସଭାପତି ରହିଛନ୍ତି ସରୋଜ ଦଳପତ ଏବଂ ସଞ୍ଜୟ କୁମାର ମିଶ୍ର। ସେହିଭଳି ଭାବରେ ମୁଦିପଡ଼ାର ଜାଗେଶ୍ୱର ବାବାଙ୍କର ଯେଉଁ ଶୀତଳ ଷଷ୍ଠୀ ଯାତ୍ରା ସମ୍ପନ୍ନ ହୋଇଛି, ବରପିତା ଭାବରେ କାର୍ଯ୍ୟ ସମ୍ପାଦନ କରିଛନ୍ତି ମଧୁସୂଦନ ନେଗି, କନ୍ୟା ପିତାମାତା ହେଇଛନ୍ତି ବିଜେଶ ସୋନି ଏବଂ ସସ୍ମିତା ସୋନି। ବିବାହ ପୁରୋହିତ ହେଉଛନ୍ତି କୃଷ୍ଣଚନ୍ଦ୍ର ପାଣିଗ୍ରାହୀ, ମନ୍ଦିର ପୂଜକ ତାରକେଶ୍ୱର ପଣ୍ଡା। ଯାତ୍ରା କମିଟି ସଭାପତି ଭାବରେ କାର୍ଯ୍ୟ ନିର୍ବାହ କରିଛନ୍ତି ସୁନୀଲ କୁମାର ଦାସ ଏବଂ ଗଙ୍ଗାଧର ଭୋଇ। ତେଣୁ ଏହି 3 ଯାତ୍ରା କମିଟି ବମ୍ବରାଡ଼ ବାଲୁଙ୍କେଶ୍ୱର ବାବା ଯାତ୍ରା କମିଟି ବ୍ୟୟ ଅଟକଳ ରଖିଥିଲେ 90 ଲକ୍ଷ ଟଙ୍କା ଏବଂ ଲୋକନାଥ ବାବାଙ୍କର ଝାଡ଼ୁଆପଡ଼ା ଯେଉଁ ଯାତ୍ରା କମିଟି 75 ଲକ୍ଷ ଟଙ୍କା ବ୍ୟୟ ଅଟକଳ ରଖିଥିଲା ବେଳେ ଆମର ମୁଦିପଡ଼ା ଜାଗେଶ୍ୱର ବାବା ମନ୍ଦିର କମିଟି 50 ଲକ୍ଷ ଟଙ୍କାର ବ୍ୟୟ ଅଟକଳ କରିଛନ୍ତି। ବର୍ତ୍ତମାନ ପରବର୍ତ୍ତୀ ଧାରା ବିବରଣୀ ପ୍ରଦାନ କରିବା ପାଇଁ ମୁଁ ମାଇକ୍ରୋଫୋନ୍ ହସ୍ତାନ୍ତର କରୁଛି ସାଥୀ ଉଦ୍ଘୋଷକ ଡକ୍ଟର ଗୌରୀଦାସ ପ୍ରଧାନ ମହୋଦୟଙ୍କୁ।
1: ଧନ୍ୟବାଦ ଡକ୍ଟର ଶ୍ୟାମ ଭୋଇ। ଆମେ ଶୁଣୁଥିଲେ ଯେଉଁ ଧାରା ବିବରଣୀ କମିଟିମାନଙ୍କର କଥା, ସେ କମିଟିମାନଙ୍କର ଆୟୋଜନରେ ପୂର୍ଣ୍ଣ ପ୍ରାଣରେ ଚାଲିଛି ଏବେ ଶୀତଳ ଷଷ୍ଠୀର ମନ୍ଦିର ଲେଉଟାଣି ଯାତ୍ରା। ଆମ ସାମ୍ନାରେ ଭଞ୍ଜନଗରର ବାଘନାଚ ଯେଭଳି ପଥନୃତ୍ୟ କରୁଛି, ଠିକ୍ ସେହିଭଳି କଳାହାଣ୍ଡିର ଆଦିବାସୀ ନାଚ ଚାଲିଛି। ବାଘ ନାଚରେ ଦେହରେ ବାଘ ପଟି, ମୁଣ୍ଡରେ ବାଘ ମୁଖା ପିନ୍ଧି ଯେମାନେ ଖରାକୁ ଖାତିର ନ କରି ଲାଞ୍ଜ ହଳେଇ ମୁଣ୍ଡ ହଳେଇ ତଳେ ନାଚ କରୁଛନ୍ତି, ଠିକ୍ ସେହିଭଳି କଳାହାଣ୍ଡିରୁ ଆସିଥିବା କଳାକାରମାନେ ଦେହରେ ନୀଳରଙ୍ଗ ବୋଲି, ମୁଣ୍ଡରେ ପରର ପଗଡ଼ି ଧରି, ହାତରେ ବର୍ଚ୍ଛା ଧରି ନୃତ୍ୟ କରୁଛନ୍ତି। ଏଠି ଆମେ ଦେଖିପାରୁଛୁ ରଥ ନୃତ୍ୟ, ପଥ ନୃତ୍ୟ ଆମେ ଦେଖିପାରୁଛୁ, ରଥରେ ନାଚୁଥିବା କଳାକାରମାନଙ୍କୁ ଏବଂ ତଳେ ଉଦ୍ଦାମ ଆନନ୍ଦରେ ନାଚୁଥିବା ଯୁବକମାନଙ୍କୁ। ଗୋଲବଜାର ଛକ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଲୋକାରଣ୍ୟ ହୋଇଯାଇଛି। এটি যদি মুঠায় সরিষ বুণি দিয়া যাব বোধে তলে পড়ব না। এইভাবে লোকারণ্য পরিবেশের লোক মানকর আনন্দ উদ্দীপনার রথরে নৃত্য চালা বেড়ে পথরে নৃত্য চালা বেড়ে আমাগে নৃসিংহ মেঢ়র পঞ্চমুখা হনুমান মেঢ়র নৃত্য বড়ি যাই বেড়ে আমি দেখা দে মহাকাল শিবঙ্কর ঝাঙ্কি যেটি রথরে নৃত্য পথরে নৃত্য প্রজ্ঞাপন মেঢ়রে মহাকাল লোক ভিতরে ভক্তিভাব লোক ভিতরে আনন্দ উদ্দীপনা সেটি এ মুন্ডমাল দেখি লোক গহলি দেখি আনন্দ মুদ্রা দেখি লোক ভিতরে শান্তি শৃঙ্খলা রক্ষা করবার স্বেচ্ছাসী তৎপরতা দেখি এই উৎসবর মহানতা আমি বিহলিত করে দেছি। এই মানে কত বর্ষ ধরে এই রাস্তায় নাচি নথিবে যে মানে বর্ষ বর্ষ ধরে অপেক্ষা করতে দিন দিন ধরে অপেক্ষা করতে ষষ্ঠী যাত্রা আসলে আমি নাচিব বলে সে আজির দিনের নিজকে নিয়ন্ত্রণ করবে বা কিপর তাঁক হাত বোল মানু না গোড় বোল মানু না তাঁর রক্ত তাতি যাচ্ছে সে নাচুঁ আজির দিনের আমার সমস্ত পরিচয় এক হয়ে যাইছে। আমি কত পাঠ পড়িছু কেউ পদবীরে অছু কেউ গাঁরে আসিছু কেউ ভাষার কথা হচ্ছু কেউ পোশাক পিন্ধুছু সে কৌশি পরিচয় না একমাত্র পরিচয় আজ আমি দেবদেব মহাদেব মন্দির লেউটেণী যাত্রার যাত্রী। এই যাত্রার আমি নাচবু আমি আনন্দ বাণ্টিবু আমি বাজা বজাইবু আমি মুদ্রা করিবু আমি মুখ হলাইবু আমার পর হলিব আমার বাস্ত হলিব এসব দেখাইবা ভিতরে সে মনে পকাই দেউছন্তি এ যাত্রার প্রাণ প্রবাহকু এ যাত্রার আনন্দময়তাকু ধন্য হল আমার জীবন জগতের আনন্দে মাঝে আমার নিমন্ত্রণ। এ আনন্দময়তার কথা যাত্রার কথা সংস্কৃতির কথা প্রাণ প্রবাহর কথা আমি আগকু আপনার আহরি কহিবু কিন্তু বর্তমান আপন মানুষ আমি নিয়ে যাচ্ছু পরবর্তী বুথকু যে বুথরু আপন মানে শুনেপারে নন্দপড়া বম্বরাড় বালুঙ্কেশ্বর বাবা মন্দির লেউটাণি যাত্রা এই বিজ্ঞাপন বিরতি পরে
2: মহানদী কোলফিল্ডস লিমিটেড
3: সামাজিক উত্তরদায়িত্ব প্রতি সদা সর্বদা সচেতন মহানদী কোলফিল্ডস লিমিটেড ভারতের প্রমুখ কয়লা খনন কোম্পানি এবং সমাজের দুর্বল শ্রেণীর লোকঙ্ক উন্নতি নিমন্তে অহরহ কার্যরত শিক্ষা স্বাস্থ্য তথা ক্রীড়ার বিকাশ সহ পরিবেশ প্রতি মধ্যে সদা সর্বদা জাগ্রত মহানদী কোলফিল্ডস লিমিটেড
2: দেশের সামগ্রিক বিকাশে নিজের মহত্বপূর্ণ ভূমিকা নিভাইবার প্রতিশ্রুতিবদ্ধ মহানদী কোলফিল্ডস লিমিটেড
3: পরিবেশ প্রদূষণকু রোকিবা দিগরে মহানদী কোলফিল্ডস লিমিটেড সদা সর্বদা কার্যরত
2: কয়লা উৎপাদনের প্রত্যেক পর্যায়ে পারিপার্শ্বিক পরিবেশের যেপর ক্ষতি নহেব তথা পরিবেশ প্রদূষিত নহেব মহানদী কোলফিল্ডস লিমিটেড সেথিপাইঁ সর্বদা চেষ্টিত।
3: আমার পরবর্তী পিঢ়ি পাই এক সুস্থ পরিবেশ সম্পন্ন পৃথিবী ছাড়ি যিবা এমসিএল র লক্ষ্য আউ এ দিগরে মহানদী কোলফিল্ডস লিমিটেড র সমস্ত কর্মচারী সতত চেষ্টিত।
2: পরিবেশর প্রকৃত বন্ধু মহানদী কোল্ডফিল্ডস লিমিটেড।
4: সম্বলপুরের জনজীবনর অঙ্গ পালটিছি শীতলষষ্ঠী যাত্রা। সময় গড়িবা সহ শীতলষষ্ঠী এক বিশ্বপ্রসিদ্ধ গণযাত্রার রূপ নেইছি। মহাদেবঙ্ক বরযাত্রী এবং তৎপরবর্তী শোভাযাত্রার ভাগ নেওয়া পাইঁ পশ্চিম ওড়িশা পুরী তথা ছত্তিশগড় অঞ্চলর কলাকার স্বতঃস্ফূর্তভাবে ভক্ত এবং কলাকার মানে আসছন্তি। ক্রমশ এই যাত্রার কলেবর বৃদ্ধি পাইবারে লাগিছি। বিভিন্ন স্থানের এইভাবে অনেক পুরোনা যাত্রা ও পর্বপর্বাণী সময় স্রোতরে বন্ধ হয়ে গলা বেড়ে সমাজের চাহিদা অনুযায়ী নিজকে ঢালি পারিথিবার সম্বলপুর শীতলষষ্ঠী যাত্রা এবে বড়ি বড়ি চালিছে। কেবল সেটিকি নুহে চারিশহ বর্ষ মধ্যে শীতলষষ্ঠী সম্বলপুর জনজীবন ও ভাবধারার অভিন্ন অঙ্গ হয়ে যাইছি। প্রাচীন কালর নন্দপড়া এবং ঝাড়ুয়াপড়ার শীতলষষ্ঠী যাত্রা অনুষ্ঠিত হয়ে আসুতা বেড়ে পরে বিংশ শতাব্দীতে মুদিপড়ার আরম্ভ হয়েছিল। চলিত শতাব্দীতে বড়বজার ঠাকুরপড়া সমেত আহরি অনেক পড়ার শীতলষষ্ঠী যাত্রা অনুষ্ঠিত হচ্ছে। বর্ষক থরে শীতলষষ্ঠী অবসরের দেবদম্পতি নবযৌবন দর্শন পাই ସମ୍ବଲପୁରବାସୀ ଚାହିଁବ

0: এবং আনন্দিত। এই যাত্রাটি হচ্ছে নৃত্য, সঙ্গীত, উল্লাস, ভক্তি এবং আধ্যাত্মিকতার গোটে মহামিলন। এটাকে আগকু নৌঁচে ভারতবর্ষর বিভিন্ন অনুকোণর আসিথিবা লোককলা, লোকসঙ্গীত এবং আধুনিক নৃত্য এবং সঙ্গীতর সমাহার। সময় সহিত সংস্কৃতি পরিবর্তিত হুয়ে এবং সেই সংস্কৃতি পরিবর্তিত সংস্কৃতির প্রতিফলন মধ্যে আমি দেখিপারুছু সম্বলপুর সহরর এই শীতল ষষ্ঠী যাত্রার। এইখানে আধুনিক সঙ্গীত, আধুনিক সংস্কৃতি সহিত মহামিলন ঘটুছে, যেটা আমার নৃত্য লোক সংস্কৃতির এবং আমার যেটা পারম্পরিক নৃত্য মধ্যে এতে অছি আমার সেই কলাহান্ডির যে ঘুমরা নৃত্য, সম্বলপুরের নৃত্য, আদিবাসী নৃত্য, ওড়িশী নৃত্য এবং ভারত বাহার এবং ওড়িশা বাহার আসিবা যে উদ্যাম নৃত্য, যেটা পঞ্জাবর ভাঙ্গড়া হোক, আসামর যেটা তল্লীনতার নৃত্য, বিহু সঙ্গীত হোক, এই সময় ভিতরে সম্বলপুর সহর এবে উৎসব মুখরিত। সে উৎসবর পৃষ্ঠভূমির অছে গোটে অনন্য দিব্য বিবাহ এবং দিব্য বিবাহ পরে নবদম্পতি সেমানে সমগ্র সৃষ্টি নিজের আশীর্বাদ প্রদান করা এবং সমগ্র সৃষ্টি যে তাপ উত্তাপ রয়েছে তাকে হরণ করে সমগ্র সৃষ্টি শীতলতা প্রদান করা এবং সমস্ত মানুষ জীবনরে যে খুশি আনন্দ আসে, সাময়িক ভাবে আসে, তা সমগ্র মানুষ সমাজকে আগকু যা প্রেরণা দিয়ে এবং প্রোৎসাহন মধ্য করে। আমি দেখিপারুছু যে সমগ্র মানুষ সমাজ জাতি বর্ণ নির্বিশেষে, বয়স নির্বিশেষে এবে সমস্তে তল্লীন, সমস্তে নৃত্য গীতরে বিভোর এবং সমস্তে সে বিভোর হওয়া সত্ত্বে সমস্ত আখি অনেই রয়েছে সেই যুগল নবদম্পতিঙ্কু, যে মানে তাঁকর ভব্য রূপরে দিব্য রূপরে প্রকটিত হবে এবং তা পূর্বর কিছু সময় নৃত্য সঙ্গীত মাধ্যমে সমস্ত আনন্দিত তল্লীন করিবার যে প্রয়াস রয়েছে শীতল ষষ্ঠীর, সেই যাত্রার গোটে অনন্য রূপ আমার সামনে চালিছে। এবে পরবর্তী ধারাবিবরণী দেওয়া পাই আমার অন্যতম বুথ গোলবজার বুথ নম্বর দুই কু আমি আপন মানুষ নিয়ে যাচ্ছু।
1: বর্তমান আম সম্মুখর ঝাড়ুয়াপড়ার শ্রীলোকনাথ বাবা এবং পার্বতীঙ্কর মুখ্য মেড় পার হয়ে গেল, পছে পছে আসছন্তি মুদিপড়ার জাগেশ্বর বাবা সহিত পার্বতীঙ্কর শোভাযাত্রার মুখ্য তোরণ, যাহা আমি ঝাড়ুয়াপড়ার যাত্রার আমি আসিলা বেড়ে অতিক্রান্ত হয়ে সারি তাহা জাগেশ্বর বাবা মুদিপড়াঙ্কর মুখ্য তোরণ পাখে পাখে অনুষ্ঠিত হচ্ছে, যাকে কুচি দুলদুলি বাজা। দুলদুলি বাজার তাড়ে তাড়ে কিন্নর মানে নৃত্য করছেন, ডালখাই রসরকারি মায়লাচড় আজ সঙ্গীত গান করে ঢোল নিশাণ তাসা মুহুরি আজ বজা যাই সে উন্মত্ত অবস্থায় নৃত্য করছেন, যা সূচনা দেছি বর্তমান মুদিপড়ার শ্রী শ্রী জাগেশ্বর বাবা এবং পার্বতীঙ্কর যুগল দর্শন যাত্রা আরম্ভ হয়ে গেল। মুদিপড়ার জাগেশ্বর বাবাঙ্কর মন্দির সেই পড়ার দনৈ পটেল 1818 মশিয়ারে নির্মাণ করেছিলে এবং সেই মন্দির সম্মুখে থিবা যে জুড়া বন্ধ সে নিজে 6 একর পরিমিত জমি এই মন্দিরকে দান করে সেই বন্ধটি কুড়াইলে। মুদিপড়ার যাত্রাটা বাস্তবত 1977 আরম্ভ হলে হে এই যে পৃথিবী প্রদক্ষিণ বা যুগল দর্শন যাত্রা 1984-85 আড়ু আরম্ভ হয়েছে। শিবঙ্কর মহিমা এতে তাঁকর গুণ যেতে গান কলে, তাঁকর মাহাত্ম্য যেতে গান কলে মধ্যে কম হব, এমানে সিনা ডালখাই রসরকেলি মাইলাজড় আদি সম্বলপুরী গীতগুলিকে গাই নৃত্য করছেন, কিন্তু শিব মহিমা যাহা শিব পুরাণরে বর্ণিত সেতিরে কোয়া যাইছি, থরে মাত্র যে ভজই নাম শিবঙ্কর সতেক পাপ অঙ্গরু হই যায় দূর, তাহাঙ্ক সহিতে দিলে পার্বতীঙ্ক নাম খণ্ডে দুরু ভয় পাই পলায়েক জম, সেই মাতা পিতাঙ্কর অবয়পয়রে ক্ষেত্রমোহনর মন রহু নিরন্তরে। তেণু শিব পার্বতীঙ্কর দর্শন।

0: पहले बाबा तारकनाथ जी की प्रतिकृति।
1: जी हाँ, बाबा तारकनाथ जी की प्रतिकृति उनको भेंट करते हुए, और बंगाल में माँ दुर्गा का बहुत महत्व है और माँ दुर्गा की पूजा की जाती है, और माननीय प्रधानमंत्री महोदय को भेंट देते हुए
0: और आइकॉनिक मिठाई रसगुल्ला यानी रसगुल्ला,
1: और वह बंगाल का जो रसगुल्ला है वो तो पूरे भारत में नहीं पूरे विश्व में प्रसिद्ध है, उसको भेंट दे रहे हैं माननीय प्रधानमंत्री जी को।
0: जल भरा संदेश यानी संदेश के अंदर रस से भरा हुआ एक अनमोल मिठाई।
2: Siddharth, you should remember that this is not just a culmination of religion, it's not just a culmination of tradition, of legacy, of heritage, of sweetness, of all the things that now people are expecting from the government. The sweetness of those dreams and aspirations that the people have from the Honorable Prime Minister.
1: और वैभव उसकी मिठास यहाँ जो जन समुदाय है उसमें दिख रहा है, और माननीय प्रधानमंत्री जी लोगों को संबोधित, और इस समय मुख्यमंत्री महोदय जो है वो संबोधित करने के लिए आए हैं।
3: वंदे डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी, लौह प्रणाम। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी, लौह प्रणाम। भारत केसरी, लह प्रणाम। स्वामी प्रणवानंद, लह प्रणाम। सम्मानीय देशेर यशस्वी प्रधानमंत्री, गोटा पृथ्वीर सबचेये जनप्रिय नेता, जिनी 140 कोटी भारतवासीर হৃদয়ের অন্তরের আত্মীয়, যিনি নিজেকে প্রধানমন্ত্রী বলেন না, প্রধান সেবক বলেন, উনাকে বাবা তারকনাথের পুণ্যভূমি তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমি প্রণাম, শ্রদ্ধা এবং স্বাগত জানাচ্ছি। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন এই রাজ্যের অত্যন্ত লোকপ্রিয় একজন রাষ্ট্রবাদী রাজ্যপাল, আমাদের সরকারের প্রধান পরিচালক সম্মানীয় আর এন রবিজি এবং জনতা জনার্দন। আজকের এই ঐতিহাসিক দিনে, এই তারকেশ্বরের পুণ্যভূমিতে মাননীয় প্রধানমন্ত্রী তার ব্যস্ততম শিডিউলের মধ্যে উপবিষ্ট হয়েছেন, তার কারণ আমি অল্প কথায় নিবেদন করব। মাননীয় প্রধানমন্ত্রী জি, উড়িষ্যায় মহামহিম রাষ্ট্রপতিজির সঙ্গে প্রোগ্রাম করে এখানে এসেছেন, তাকে কলকাতা ফিরতে হবে। তিনি আজকে লোকভবনে থাকবেন, আগামীকাল বিশ্ব যোগা দিবসে বন্দে যোগম কর্মসূচিতে তিনি লক্ষ লক্ষ যোগা অভ্যাসকারীদের সঙ্গে থাকবেন, তাই আমি বিস্তারিত বক্তব্য রাখব না। 1947 সালে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির নেতৃত্বে এখানে হিন্দু মহাসম্মেলন হয়েছিল, 4 এপ্রিল থেকে 7 এপ্রিল। সেই দিন এখানে রেজুলেশন অর্থাৎ সিদ্ধান্ত হয়েছিল যে আমরা পশ্চিমবঙ্গকে ভারত ভুক্তি করতে চাই, আমরা কংগ্রেসের বিভীষিকাময় দেশভাগ যার যন্ত্রণা এখনো ভারতবর্ষের মানুষ বয়ে নিয়ে চলেছে, আমরা বাঙালি হিন্দু সংখ্যাগরিষ্ঠ এই পশ্চিমবঙ্গ ভারত মাতার আশ্রয়ে আমরা শরণ নিতে চাই, এই সিদ্ধান্ত হয়েছিল। এর আগের কংগ্রেসের সরকার, কমিউনিস্টের সরকার, তৃণমূলের সরকার ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির এই অবদানকে ভুলিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে পশ্চিমবঙ্গে পালন করেননি। তারকেশ্বরের সেই মাহাত্ম্য ধরে রেখে আজ 20 জুন 1947 পশ্চিমবঙ্গ বিধানসভায় ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির নেতৃত্বে 8

0: জন আইনসভার সদস্য একুশ জনের বিরুদ্ধে ভোট দিয়ে আমাদেরকে মাতা ভারতীতে রাখার ব্যবস্থা করেছেন, তাই এই প্রথমবার পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিনের সরকার সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস তারকেশ্বরে পালন করছে। আমরা গর্বিত, আমাদের এই রাষ্ট্রের মহান ব্যক্তিত্ব যিনি রাষ্ট্রকে সমর্পণ করেছেন, রাষ্ট্র নির্মাণে যার ভূমিকা সবচেয়ে বেশি, সেই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে পশ্চিমবঙ্গ দিবসে পশ্চিমবঙ্গের পূর্ণ ভূমিতে উপবিষ্ট হয়েছেন। আমি তাকে কোটি কোটি প্রণাম নিবেদন করি। আসুন, আগামী 23 তারিখ আত্মবলিদান দিবস এবং 6 জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্ম জয়ন্তী আমরা সাড়ম্বরে পালন করি। আপনাদের সরকার, রাষ্ট্রবাদী সরকার ঠিক করেছে শ্যামাপ্রসাদজির পৈতৃক ভিটা জিরাট আমরা সরকার ক্রয় করে স্মৃতিসৌধ বানাবো, লাইব্রেরি বানাবো, আর কলকাতাতে 125 ফুট উঁচু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দণ্ডায়মান মূর্তি স্থাপন করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে অক্ষয় অমর করে রাখবে আপনাদের সরকার। সবাই ভালো থাকুন, প্রধানমন্ত্রীর বক্তব্য শুনুন, তার নির্দেশিকা মেনে তার আশীর্বাদ পুষ্ট এই সরকার কাজ করবে। ভারত মাতা কি, বাবা তারকেশ্বর ধাম কি,
1: মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। এবং তার কথার সূত্র ধরেই আমরা এবারে দেখব একটি ছোট্ট তথ্যচিত্র। ইয়ে এক শর্ট ফিল্ম হ্যায় জো এক শতাব্দী কি ঐতিহাসিক যাত্রা কো দর্শাতি হ্যায়। 1946-47 কে উস কঠিন দৌর কা জব ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি নে বঙ্গাল অর বঙ্গালিও কে হিতো কি রক্ষা হেতু আপনি বুলন্দ আওয়াজ উঠাই থি। উস সময় সে লেকর বিকশিত ভারত 2047 কে ভিজন অর মিশন তক। তো আইয়ে দেখতে হ্যায় লঘু চলচ্চিত্র।
2: পশ্চিমবঙ্গ, হিমালয়ের পাদদেশ থেকে সুন্দরবনের ম্যানগ্রোভ, রবীন্দ্রনাথের সাহিত্য থেকে নজরুলের বিদ্রোহী চেতনা, নদী মাটি পাহাড় সংস্কৃতি আর ঐতিহ্যের এক অনন্য মিলনভূমি এই পশ্চিমবঙ্গ। কিন্তু এই পশ্চিমবঙ্গ কি এমন থাকত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে? ইতিহাস সাক্ষী, দেশভাগের অনিশ্চয়তা আর রাজনৈতিক টানাপোড়েনের মাঝে এক কঠিন প্রশ্নের সামনে দাঁড়িয়েছিল বাংলা। এই সংকটের সময় বাংলা ও বাঙালির স্বার্থ রক্ষার দাবিতে সোচ্চার হন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। অবিভক্ত বাংলার হিন্দু অধ্যুষিত অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাবিতে অনড় ছিলেন এই বঙ্গ সন্তান। 1947 সালের এপ্রিল মাসে তারকেশ্বরে অনুষ্ঠিত ঐতিহাসিক সম্মেলনে বাংলার ভবিষ্যৎ নিয়ে বিস্তৃত আলোচনা হয় এবং বাংলার পশ্চিমাংশকে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাবিতে শক্তিশালী জনমত গড়ে ওঠে। ইতিহাসের সেই স্মরণীয় অধ্যায়ের সাক্ষী তারকেশ্বর আজও বহন করে পশ্চিমবঙ্গ গঠনের সংগ্রামের এক গুরুত্বপূর্ণ স্মৃতি। সুরাবর্দীর আমলে 1946 সালে গ্রেট ক্যালকাটা কিলিং, নোয়াখালীর ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা এবং বাংলার বিভিন্ন প্রান্তে হিন্দুদের উপর চলছিল অকথ্য অত্যাচার, এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ গঠনের দাবি ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে। তারপরই আসে 1947 সালের 20 জুন, ঠিক আজ থেকে 79 বছর আগে। বাংলার একটি অংশ ভারতের সঙ্গে থাকবে নাকি সমগ্র বাংলা অন্য পথে যাবে তা নিয়ে বাংলার আইনসভায় অনুষ্ঠিত হয় ঐতিহাসিক ভোটাভুটি। এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে এবং আসল সত্যিটা সাধারণ মানুষের সামনে আনতে পশ্চিমবঙ্গ সরকার 20 জুন তারিখটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে স্মরণ করার সিদ্ধান্ত নিয়েছে।
3: পশ্চিমবঙ্গ মানেই সংস্কৃতির পীঠস্থান, এখানেই জন্ম নিয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ পরমহংসদের।

0: স্বামী বিবেকানন্দ, মা সারদা দেবী সহ অসংখ্য মনীষী সাহিত্য, সঙ্গীত, শিল্প এবং সমাজ চিন্তায় পশ্চিমবঙ্গ যুগে যুগে পথ দেখিয়েছে সমগ্র দেশকে। ঐতিহ্যকে সঙ্গে নিয়ে আধুনিকতার হাত ধরে আগামী প্রজন্মের জন্য নতুন উদ্যমে পথ চলা শুরু করেছে পশ্চিমবঙ্গ।
1: পশ্চিমবঙ্গ দিবস শুধুমাত্র একটি দিন নয়, এই দিনটি আমাদের শুধু গৌরবের ইতিহাস স্মরণ করায় না, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার কথাও মনে করিয়ে দেয়। তাই এই বিশে জুন তারিখটি আগামী দিনের জন্য নতুন অঙ্গীকার গ্রহণ করার দিন। আসুন আমরা স্মরণ করি আমাদের অতীত, উদযাপন করি আমাদের বর্তমান এবং একসঙ্গে গড়ে তুলি উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ দিবসের আন্তরিক শুভেচ্ছা। জয় হিন্দ, বন্দে মাতরম।
2: বঙ্গাল কি সাংস্কৃতিক বিরাসত কি এক সংক্ষিপ্ত ঝলক। সময় খুব কম, তার মধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করছি বাংলার সমৃদ্ধ সংস্কৃতির কিছু প্রতিফলন। শুরুতে অবশ্যই রবীন্দ্রসঙ্গীত পরিবেশনায় পশ্চিমবঙ্গ সংস্কার ভারতীর হুগলি জেলা শাখার শিল্পীরা। শুনতে হ্যায় রবীন্দ্রসঙ্গীত।

রবীন্দ্রসঙ্গীতের পরে নৃত্য। কোচবিহারের কোচ রাজবংশী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী লোকনৃত্য বৈরাতি। মাননীয় প্রধানমন্ত্রী জি কা স্বাগত করনে কে লিয়ে পেশ হ্যায় অতিথি বরণ বৈরাতি নৃত্য।

বৈরাতির পরে আমরা চলে যাচ্ছি বাউল গানে। নিবিড় আত্মনিবেদন, সহজ আধ্যাত্মিকতা ও জীবনবোধে প্রকাশিত বাংলার বাউল গান, বাংলার বিভিন্ন জেলার বাউল শিল্পীরা একত্রিত হয়েছেন আজকের নিবেদনে। বঙ্গাল কা পারম্পরিক লোক সঙ্গীত, জিসমে হ্যায় আধ্যাত্মিক খোঁজ ওর মানবতা কা সন্দেশ, বাউল গান।

নৃত্যে প্রাণময়তার এক অপূর্ব প্রতিফলন পুরুলিয়ার ছৌ নাচে। এই নৃত্যের আঙ্গিকে পরিবেশিত হবে মহিষাসুর মর্দিনী। মহিষাসুর কে উপর মা দুর্গা কি বিজয়, পুরুলিয়া ছৌ শৈলী মে।

আকাশবাণী রাউরকেলা শ্রোতা বন্ধু এতবে যে আপনার শুনুলে পিএম কিষান সম্মান নিধি কার্যক্রমের ধারা বিবরণী ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গরিমাময় উপস্থিতিতে আয়োজিত হেউতলা তার ধারা বিবরণী রিলে করে প্রসার কলু আকাশবাণী দিল্লির। এবে প্রসার করছু কার্যক্রম শিল্প জগত।

0: শ্রোতা বন্ধু, বর্তমান ডিজিটাল যুগে মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, টেলিভিশন, ফ্রিজ, এসি এবং অন্যান্য বৈদ্যুতিক এবং ইলেকট্রোনিক উপকরণ আম জীবনর গোটিয়ে অবিচ্ছিন্ন অংশ হয়ে পড়িছি। এই উপকরণ গুড়িক অকামি, পুরোনা কিংবা ব্যবহার অযোগ্য হয়ে যাওয়া পরে যে আবর্জনা সৃষ্টি হুয়ে তাকে আমি কহুছে ই আবর্জনা বা ই ওয়েস্ট। আজি বিশ্বব্যাপী ভাবে এই ই আবর্জনা গোটিয়ে গুরুতর পরিবেশ এবং স্বাস্থ্য সমস্যা ভাবে উভা হয়ে যাইছি। ই আবর্জনার সীসা, পারদ, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম পরি বিষাক্ত ধাতু এবং অনেক ক্ষতিকারক রাসায়নিক পদার্থ রয়েছে। যদি এখন সঠিকভাবে পরিচালনা করা ন যায় তবে এই পদার্থগুলিক মাটি, পানি এবং বায়ুকে প্রদূষিত করে থাকে। এর ফলে মানুষের মধ্যে শ্বাসক্রিয়া সমস্যা, স্নায়ু রোগ, কিডনি এবং লিভর জনিত রোগ ভলি বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা দেখা যাই পারে। এই সমস্যার সমাধান পাই ই আবর্জনা পরিচালনা অত্যন্ত জরুরি। এর মূল আধার হচ্ছে রিডিউস, রিইউজ এবং রিসাইকেল বা 3R নীতি। প্রথমে আমি অনাবশ্যক ইলেকট্রোনিক সামগ্রী কিনিবা কমাইবা উচিত। দ্বিতীয়ত, পুরোনা উপকরণগুলিকে মরামতি করে তাকে আউথরে ব্যবহারযোগ্য করা উচিত। তৃতীয়, ব্যবহার অযোগ্য উপকরণগুলিকে অনুমোদিত রিসাইক্লিং কেন্দ্রকে পঠাই পুনঃ প্রক্রিয়াকরণ করা আবশ্যক। ভারত সরকার মধ্য ই আবর্জনা পরিচালনা বিভিন্ন নিয়ম এবং আইন প্রণয়ন করেছেন। উৎপাদক কোম্পানি মানুষ সেমানক উৎপাদিত ইলেকট্রোনিক সামগ্রীর বর্জ্যবস্তু সংগ্রহ এবং পরিচালনার দায়িত্ব দিয়া যাইছি। এহাকু এক্সটেন্ডেড প্রোডিউসার রেসপন্সিবিলিটি বা EPR কুহাযায়। ই আবর্জনা সমস্যার সমাধান কেবল সরকার কিংবা শিল্প সংস্থা একাকি করিপারিবে নাহিঁ। এথিপাই সাধারণ লোক, শিক্ষা অনুষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন এবং গণমাধ্যমর সক্রিয় সহযোগ আবশ্যক। সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বপূর্ণ ব্যবহার মাধ্যমে আমি এই সমস্যাকে অনেকাংশে নিয়ন্ত্রণ করিপারিবা। তবে শ্রোতা বন্ধু, আজির আমার কার্যক্রমের যে বিষয়বস্তুটি রয়েছে ই ওয়েস্ট ম্যানেজমেন্ট বা আমি যাকে কহুছে ই আবর্জনা পরিচালনা, এই সম্পর্কে আলোচনা করা আজ আমার সহ উপস্থিত অনেক আমার জন যুব উদ্যোগী বান্ধবী ম্যাডাম সোনালিকা রাউতরায়। তবে আসন্তু তাঙ্ক সহ সাক্ষাৎ করা এবং তাঙ্ক সহ আলোচনা করা। আজির আমার বিষয়বস্তু ই ওয়েস্ট ম্যানেজমেন্ট বা ই আবর্জনা পরিচালনা সম্পর্কে অধিক কিছু কথা। ম্যাডাম নমস্কার।
1: নমস্কার
0: ম্যাডাম, আজ আপনার আমার শিল্প জগত কার্যক্রম কু বহুত বহুত স্বাগত।
1: ধন্যবাদ
0: ম্যাডাম। আজির আমার যে বিষয়বস্তুটি রয়েছে ই ওয়েস্ট ম্যানেজমেন্ট বা আমি যা কহুছে ই আবর্জনা পরিচালনা, এই সম্পর্কে তবে আপন আম শ্রোতা বন্ধু মানুষ জনাইবে এই যে ই ওয়েস্ট আমি কহুছে এই ই ওয়েস্ট কোণ এবং এহাকু কাহিকি গোটিয়ে গুরুত্বর পরিবেশ সমস্যা বলে কোহা যাউছি।
1: প্রথমে তো বহুত বহুত ধন্যবাদ মতে এটি ইনভাইট করি থিবারু। আজি আমি ই ওয়েস্ট বা ই আবর্জনা সম্পর্কে আলোচনা করিবা।
0: আজ্ঞা।
1: ই ওয়েস্ট বলে কোহা গলে সেই সমস্ত বিদ্যুৎ তথা ইলেকট্রোনিক উপকরণকে বুঝা যায় যা ব্যবহার পরে অকামি হয়ে যায় কিংবা নষ্ট হয়ে পড়ি রহে, যেমিতি কি মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, টেলিভিশন, প্রিন্টার, ব্যাটারি, ফ্রিজ, এয়ার কন্ডিশনার, চার্জর আদি।
0: আজ্ঞা।
1: নূতন প্রযুক্তি আসিবা সহিত পুরোনা উপকরণর ব্যবহার কমি যায়, ফলরে এইপরি অকামি উপকরণ পরিমাণ দিনকু দিন বড়ি চালিছি। বর্তমান সময়ের ই আবর্জনা পৃথিবীর সবুঠার দ্রুত হারে বড়ুতিবা আবর্জনা মধ্যে গোটায়। এখন এক গুরুতর পরিবেশ সমস্যা বলে কুহাযায়, কারণ এতে অনেক ক্ষতিকারক পদার্থ রয়েছে, যেপরিকি সীসা, পারদ, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম ভলি বিষাক্ত ধাতু। এই পদার্থগুলিকে যদি খোলা স্থানে ফিঙ্গি দিয়া যায় কিংবা পোড়ি দিয়া যায় তবে মাটি, জল তথা বায়ু প্রদূষিত হুয়ে। উদাহরণ স্বরূপ নষ্ট ব্যাটারি কিংবা মোবাইল কু মাটিরে পকাই দিয়া গলে তাহা ভিতরে থিবা রাসায়নিক পদার্থ ধীরে ধীরে মাটিরে মিশি যায়। এহা চাষ জমির উর্বরতা কু ক্ষতি পৌঁছায়। বর্ষা পানি সহিত মিশি বিষাক্ত পদার্থ নদী, পোখরী তথা ভূগর্ভর জলরে মিশি যাইপারে। এহা জলজীব, পশুপক্ষী তথা মানুষ পাই বিপদ সৃষ্টি করে। অনেক স্থানের ই আবর্জনার ধাতু ব্যবহার করা তাহলে পোড়া যায়। এই প্রক্রিয়ায়

শ্রোতা বন্ধু, আপনার শুনুলে শিল্প জগত কার্যক্রম। আজ এথিরে সোনালিকা রাউতরায়ঙ্ক সহিত আলোচনা শুনিলে। বিষয় থিলা ই আবর্জনা পরিচালনা। কার্যক্রমটি প্রযোজনা করেছিল বসন্ত কুমার স্বাইঁ, উপস্থাপনার থিলে মধুস্মিতা বিশ্বাল। আকাশবাণী রাউরকেলা স্টুডিও হড়ির সময় বর্তমান সন্ধ্যা 6টা হওয়া যাচ্ছে। হিন্দি সম্বাদ শুণবা আকাশবাণী দিল্লি।

ভিন ভিন জনকল্যাণকারী যোজনা লাগু করিছন রাজ্যর কল্যাণ লাগি সরকারকর তরফু নিরন্তর চেষ্টা জারি রহবা শিক্ষা স্বাস্থ্য মহিলা সশক্তিকরণ আর সাধারণ লোকর জীবন জিমার শৈলী থি সময়া ভিতরে বহুত পরিবর্তন আসিছে বলিকি মুখ্যমন্ত্রী শ্রী মাঝি কহিছন। ওড়িশা গস্তর পহেলা দিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রায়রঙ্গপুর পুলিশ জিলা সহিতে অলগা কেতেটা প্রকল্পর উদ্ঘাটন করিছন। কলাকাল রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু রায়রঙ্গপুর নু পৌঁছিবার উত্তরু গোটে মেডিকাল ক্যাম্পকে উদ্ঘাটন করবার সহিতে সেখানে কাম করুথবার কর্মচারী মানকর সঙ্গে আলোচনা করিথিলে। এই অবসরে রাষ্ট্রপতি গ্রামীণ জল যোগান প্রকল্পর শুভারম্ভ করবার সহিতে ব্রহ্মকুমারীঙ্কর মাতৃশক্তি ভবন আর গোটে খাস সর্কিট হাউসর উদ্ঘাটন করিথিলে। ইন জনাই দিয়াযাইপারে যে গলা বছর অগস্ট মাসে ময়ূরভঞ্জ পুলিশ জিলার পুনর্গঠন করাযাইকরি রায়রঙ্গপুর পুলিশ জিলা বনাযাইথিলা। এই নূয়া পুলিশ জিলা অধীনটি দুইটা পুলিশ উপখণ্ড আর 14টা থানা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুঙ্কর পৈতৃক গাঁ পাহাড়পুর নু পৌঁছিলা উত্তরু রাষ্ট্রপতিঙ্কর 68তম জন্মদিন পালন উৎসবটি যোগ দিয়েছিলেন। পাহাড়পুর থানে পৌঁছিবার উত্তরু প্রধানমন্ত্রীঙ্কু রাজ্যপাল ডক্টর হরিবাবু কম্ভম পাটি আর মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি স্বাগত করেছিলেন। রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী দুহেঁ আদিবাসী উপাসনাস্থলী সান্তাড়ি জাহেরা আর হো জাহেরানু প্রার্থনা করেছিলেন। এই অবসরে রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু আর প্রধানমন্ত্রী শ্রী মোদি পাহাড়পুর বিদ্যালয় সহিতে দক্ষতা বিকাশ কেন্দ্র পরিদর্শন করি সেনর আদিবাসী সম্প্রদায় মানকর সঙ্গে কথাবার্তা করেছিলেন। দক্ষতা বিকাশ কেন্দ্র প্রধানমন্ত্রী ছাত্রছাত্রী মানকর সঙ্গে আলোচনা করিথিবার জনাপড়িছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তাঁর 68তম জন্মদিন পালন করেছেন। এই অবসরে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সহিতে বহুত বিশিষ্ট ব্যক্তিবিশেষ তাঁর শুভেচ্ছা জনাইছেন। সামাজিক গণমাধ্যম পোস্টটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতিঙ্কর দেশসেবা সমকু প্রেরণা যোগাইছে বলিকি কহবার সহিতে তাঁর লম্বা নিরাময় জীবন কামনা করেছেন। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মুঙ্কু ওড়িশা মাটির অনন্য গৌরব দেশ লাগি প্রেরণা আর সংকল্পর প্রতীক বলে কহিকি তাঁর লম্বা জীবন আর মঙ্গল কামনা করিছন। রাজ্যপাল ডক্টর হরিবাবু কম্ভম পাটি, উপমুখ্যমন্ত্রী প্রভাতী পরিড়া, কনক বর্ধন সিং দেও আর স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মুকেশ মহালিং প্রমুখ রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মুঙ্কু জন্মদিনর শুভেচ্ছা জনাইছন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পিএম কিষান যোজনার 23 নম্বর কিস্তি বাঁটিছন। পশ্চিমবঙ্গ হুগুলি জিলা নু হইতিবার গোটে খাস কার্যক্রম থি প্রধানমন্ত্রী 9,44,00,000 নু এতকা চাষীঙ্কর ব্যাঙ্ক একাউন্টকে 18,880 কোটি টঙ্কা সিধাসলখ দেইছন। এই অবসরে প্রধানমন্ত্রী আবাসী জরিয়ে সম্বোধন ভিল করিছন। 2019 মসিহা নু এই যোজনাটি এপ্তক 11 কোটি নু এতকা চাষীঙ্কর খাতাকে 22টা কিস্তিতে পাকাপাকি 4,50,000 কোটি নু এতকা টঙ্কা দিয়া যাইছে। আপন মানে খবর শুনুছন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র নু। সম্বলপুরর প্রসিদ্ধ শীতলষষ্ঠী যাত্রা দেব দম্পতিঙ্কর মন্দির প্রবেশ সঙ্গে আজ শেষ হয়েছে। গলাকাল অধরাতিনু নন্দপড়ার বম বরাড় বালুঙ্কেশ্বর বাবা, ঝাড়ুয়াপড়ার লোকনাথ বাবা, মুদিপড়ার জাগেশ্বর বাবা, বড়বজারর শীতলেশ্বর বাবা, ঠাকুরপড়ার গুপ্তেশ্বর বাবা, বুড়ারজার পাহাড়েশ্বর বাবা, বালিবন্ধার সোমনাথ বাবা, মুন্সিপালটি ছকর গুপ্তেশ্বর মহাদেব বাবা, ফাটকর মহাকালেশ্বর বাবা আর জগৎজননী মাতা পার্বতীঙ্কর সঙ্গে সুসজ্জিত রথটি নগর পরিক্রমা করিথিলে। এই নগর পরিক্রমা শোভাযাত্রাটি রাজ্যর ভিন ভিন পারম্পরিক লোকনাচ গীত দুলদুলিথি সহর গজগজাই যাইথিলা। সারা রাতি হাজার হাজার লোক যাত্রা দেখিলে। আজ পহপহনু কেতে ঘণ্টার বিশ্রাম উত্তরু যাত্রা ফের মূল হয়েছিল। দিনবেলার জোর খরাতি বিল বাহু আসিবার দেখনাহারীঙ্কর তহক নাই কমি থাই। আকাশবাণী তরফু আজ সকাল বেলা যাত্রা কার্যক্রমর সিধা প্রসারণ করা যাইছিল। উপরবেলা দেব দম্পতি নিজর নিজর পিঠন পৌঁছিলে। যাত্রা যাওয়া রাস্তানে ঠানে ঠানে ভক্ত মানে দেব দম্পতিকে বন্দেই থিবার বেলে মহাআলতি উত্তরু মন্দির প্রবেশ কার্যক্রম হয়েছিল। পুলিশ তরফু কড়া সুরক্ষা বন্দোবস্ত হয়েছিবার বেলে কেহনি প্রকারর অঘটন নাই ঘটিবার নু যাত্রা আয়োজক আর প্রশাসন আশ্বস্ত হয়েছেন। ভিন ভিন সামাজিক আর নাগরিক অনুষ্ঠান তরফু দেখনাহারীঙ্কু পিবার পায়ন সরবত আর জলখিয়া মটা যাইছিল। আজ উপরবেলা দেব দম্পতিকর মন্দির প্রবেশ সঙ্গে গলা অক্ষি তৃতীয়ানু মূল হয়েছিবার শীতলষষ্ঠী যাত্রা উষতুষ্ণাকি সহিতে শেষ হয়েছে। সুবর্ণপুর জেলার শীতলষষ্ঠী যাত্রা অনুষ্ঠিত হয়েছে। সুবর্ণপুরর বাবা সুবর্ণ মেরুঙ্কর সহিতে বৈদ্যনাথ বাবা কৌশলেশ্বর, চর্দার বাবা কপিলেশ্বর, বীরমহারাজপুরর বাবা চম্পেশ্বর আর গোধনেশ্বরঙ্কর পিঠন চালাইথিবা শিব পার্বতীঙ্কর বিবাহ উৎসব পরব সরলা উত্তরু আজ দেব দম্পতি মন্দির প্রবেশ করিছন। মন্দির বিজয় আগুনু মহাদেব বাবা আর দেবী পার্বতীঙ্কর সাংস্কৃতিক শোভাযাত্রাটি হাজার হাজার

শ্রোতা বন্ধু আজি তো সময় হয়েছি তেবে আজির কার্যক্রমকু এইটি রাখুছু। আজির কার্যক্রম প্রযোজনা ও পরিচালনা দায়িত্বে থিলে দুর্গা মাঝি এবং উপস্থাপনারে মু থিলি নিহারপাড়া পটনায়ক। আজি পাই তাহলে বিদায় দিয়ন্তু, রহুছু, নমস্কার।